আমেরিকি সদর ডোনাল্ড ট্রাম্পকে কন্ট্রোল রুমে ইরানতে হামলে বাবদ কাবিনা মেম্বরদের ব্রিফিং, নায়েব সদর জি টুয়েন্টি সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও, সিআইএ ডাইরেক্টর জন রেডক্লিফ, জয়েন্ট চিফ চেয়ারম্যান জেনারেল ডেন কেন, স্টিভ উডকফ এবং বিয়া আলা মলদার সদর ট্রাম্প কে তাজন হামলন বাবদ আগাহ কয়। আমেরিকি মিডিয়া মৌজুদ ইতলাস মে মুক্তসর বক্ত ইরান তে বড়ে পেমানে তে হামলন মঞ্জুরি নি বই নি ইরান কে মুআহিদে লা ঝুকায় সকজে। بم حملن یا جنگ سا ایرانی قوم کے جھکائے نتو سکدے سفارتکاری کھا پوئتے نائم ہٹیا پر جنگ جو جواب جنگ سا دینداسی ایرانی صدر جو ٹرمپ کے دھمکین تے رد عمل مزود پرشان چوا تے غزہ اترو ننڈو آئے انیا تائی ان کے شکست نہ رہی سکیا ایران تیری وڑی قوم آئے ان کے شکست کیے دیندا